0: এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। পাশাপাশি আজ রাজ্যসভায় জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 আলোচনা এবং পাশের জন্য উত্থাপন করা হতে পারে। গতকাল এই বিলটিও লোকসভায় পাশ হয়। বিলটির মূল লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোনো সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সাহায্য প্রদান করতে পারবে। পাশাপাশি নিগম সরাসরি কোনো সমবায় সমিতি বা সমবায়ে নিয়োজিত উন্নয়ন সংস্থাকে ঋণ ও অনুদানও প্রদান করতে পারবে। অন্যদিকে লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণী সংশোধনী বিল 2026 পেশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী ট্রায়াম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগল প্রকাশ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতির এই আত্মজীবনীতে তাঁর জীবনের নানা অভিজ্ঞতা, লড়াই এবং কৃতিত্বের কাহিনী উঠে এসেছে। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
1: These expressions capture the awakening.

0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে হর ঘর তিরঙ্গা বাইক র্যালির উদ্বোধন করেন। এই সূচনা লগ্নে তিনি বন্দে মাতরমের তাৎপর্য ব্যাখ্যা করেছেন।
1: These expressions capture the awakening as powerfully as Vande Mataram that no other single expression has captured the awakening among the Indians. Our countless freedom fighters, this song was more than just words. They were source of courage, sacrifice and hope. Many marched to the gallows with Vande Mataram on their heart and raising their voice, Vande Mataram all the time.
0: এদিকে আজ সকালে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে এক বিশেষ সাইকেল র্যালির সূচনা করেছেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। সাংবাদিকদের তিনি বলেন, এই র্যালির মাধ্যমে সহস্রাধিক মাই ভারত ভলেন্টিয়াররা এক উন্নত রাষ্ট্র গঠনে সাইকেল যাত্রার গুরুত্ব তুলে ধরেছেন।
2: দিল্লি মে মাই ভারত কে 1000 সে অধিক ভলেন্টিয়ার্স নে হর ঘর ত্রিরঙ্গা সাইকেল যাত্রা কে দ্বারা দেশ কো ফিটনেস কা সন্দেশ দিয়া হ্যায়। কোই ভি রাষ্ট্র কো বিকশিত রাষ্ট্র বননা হ্যায় তো দেশ কে নাগরিক স্বস্থ রহে বহুত আবশ্যক হ্যায়। সাইক্লিং এ ফিটনেস কা সন্দেশ হ্যায়, পলুশন কা সলুশন হ্যায়। চলো হম সব লোগ হামারি ত্রিরঙ্গা কি আন বান ওর শান কে লিয়ে দেশ কে যুবা ফিট রহে ইস হেতু কো সিদ্ধ করনে কে লিয়ে সাইক্লিং করতে রহে।
0: 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এজন্য 14ই আগস্ট সন্ধে 7:35 জাতীয় সংবাদ এবং রাত 8:00 সম্প্রচারিত হবে। ওই দিন সন্ধে 7:00 ও 8:00 FM হেডলাইন্স এবং খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসের দিন সকাল 7:35 স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 9:15 খবরের ঠিক পর। ওই দিন 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7:00, 8:00 ও 9:00 FM হেডলাইন্স সম্প্রচারিত হবে না। একই সঙ্গে জেলার চিঠিও বাতিল থাকবে, সম্প্রচারিত হবে না রাত 10:00 সংবাদও। কেন্দ্রীয় পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, বিশ্বের বন্য এশীয় হাতির 60% ভারতে বাস করে। এর ফলে দেশ হাতির বাস্তু সংস্থানে ঐতিহ্য রক্ষায় এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেন, ভারতবর্ষ পৃথিবীর নানা বৈচিত্র্যের ভূমি। 14টি রাজ্যে 33টি হাতি সংরক্ষণ এলাকা রয়েছে। এগুলি হাতিদের আবাসস্থল রক্ষার পাশাপাশি তাদের বিচরণ ও অভিবাসনের পথ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হাতিকে বাস্তুতন্ত্রের ইঞ্জিনিয়ার বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, এরা যাতায়াতের পথে দূর দূরান্তে বিভিন্ন উদ্ভিদের বীজ ছড়িয়ে দেয়, এর ফলে নতুন গাছগাছালি জন্মের পাশাপাশি পরিবেশে ভারসাম্য বজায় থাকে। এদিকে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব হাতি দিবস পালন করা হচ্ছে। বেলুচিস্তানে বন্যা কবলিত পরিবারগুলির জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ পরিকাঠামো নির্মাণ প্রকল্পে সরিয়ে নেওয়ার বিষয়ে পাকিস্তান সরকারের সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। তারা সতর্ক করে বলেছে, এই পদক্ষেপ গরিব পরিবারগুলির দারিদ্র দুর্দশা আরও বাড়িয়ে দিতে পারে এবং তাদের সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, এই আর্থিক সহায়তা পাওয়া যোগ্যদের মধ্যে 84% অতি দরিদ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এদের অনেকেরই সঞ্চয় সীমিত।

0: বৃদ্ধি এবং ঋণ পাওয়ার সুযোগও কম। শক্তিশালী ভূমিকম্প বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়ায় মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। এখনও 3,000-এর বেশি মানুষ নিখোঁজ। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসছে। সেখানে সংশ্লিষ্ট আইনের সংশোধনী বিল পেশ করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বর্তমানের 144 থেকে বাড়িয়ে 209 করা হবে। একই সঙ্গে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যাও 50 থেকে বাড়িয়ে 68 করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিবর্তন কার্যকর করতে বিধানসভায় সংশোধনী বিল আনা হচ্ছে। এটি পাশ হলে নতুন ওয়ার্ড বিন্যাসের কাজ শুরু করবে রাজ্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তর। রাজ্যে জোর করে ধর্মান্তকরণ রুখতে সরকার বিল আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, কিছুদিনের মধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। এ সংক্রান্ত খসড়া বিল ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। শ্রী অধিকারীর অভিযোগ, ধর্মস্থান প্রতিষ্ঠানের নামে বিদেশ থেকে টাকা আসছে এবং সেই টাকা দিয়ে চেষ্টা চালানো হচ্ছে ধর্মান্তকরণে। অবিলম্বে তা বন্ধ করতে সরকার নতুন আইন প্রণয়নের চিন্তাভাবনা করছে বলে তিনি উল্লেখ করেন।
1: বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী, এক আইন, ইউসিসি, উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন। আর
0: ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্রদের প্রতিবাদ আন্দোলন আজ 19তম দিনে পড়েছে। নিজেদের দাবি আদায়ে ইতিমধ্যে অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামের মঞ্চ থেকে আন্দোলনকারীরা দাবি জানিয়েছেন, রাজ্য সরকারের চাকরির পরীক্ষা যে অনিয়ম হয়েছে তা সিবিআই তদন্ত করতে হবে, পরীক্ষা ব্যবস্থায় আনতে হবে নানা সংস্কার। গত রাতে আন্দোলনকারীরা মৌন মিছিল করেন, পরে আন্দোলনস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন প্রশাসনিক আধিকারিকরা। অনশন প্রত্যাহারের আবেদন জানান তারা। উত্তরাখণ্ডে বর্ষার মৌসুম অব্যাহত থাকলেও তীর্থযাত্রীদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দ্বিতীয় পর্যায়ে যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে নির্বিঘ্নে এগিয়ে চলেছে চারধাম যাত্রা। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে ওড়িশার কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হতে পারে। আঙ্গুল ও কেওনঝড় জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানে। উত্তরবঙ্গ, সিকিম, ছত্তিশগড়, গুজরাত, গোয়া, পাঞ্জাবেও ভারী বৃষ্টির সম্ভাবনা। হিমাচল প্রদেশের 6 জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার প্রথম দিন ভারতীয় ফেন্সাররা 17 পদক জয় করার পর গত রাতে পুরুষদের সিনিয়র বিভাগের ইভেন্টে করণ সিং এবং শেরজিন শান্তিমোল ভারতকে সোনা এনে দিয়েছেন। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরবিএসসির মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। এই ম্যাচে জয়ী দল প্রতিযোগিতার গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচে আর্মি ফুটবল টিমের বিরুদ্ধে খেলবে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধ্যে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে বাইক র্যালির উদ্বোধন করেছেন। পশ্চিমবঙ্গে কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: नमस्कार, यो आकाशवाणी खरसाङ हो। प्रादेशिक समाचार सिल्वेस्टर लेप्चाबाट सुन्नुहोस्। पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले बलजफ्ती धर्म परिवर्तन रोक्नका लागि राज्य सरकारले विधेयक ल्याउने योजना बनाइरहेको बताउनु भएको छ। हिज बाङ्कुरामा पश्चिमाञ्चल उन्नयन परिषदको बैठकपछि पत्रकारहरूसँग कुरा गर्नुहुँदै मुख्यमन्त्रीले राज्यमा चाँडै समान नागरिक संहिता लागू गरिने बताउनुभयो। यस सम्बन्धमा विधेयकको मस्यौदा तयार भइसकेको उहाँले बताउनुभयो। धार्मिक संस्था स्थापनाका नाममा विदेशबाट

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসি তে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: यतिन्जेल प्रस्तुत थियो विभिन्न कलाकारहरूको आवाजमा आधुनिक गीत कार्यक्रम स्वर माधुरी अन्तर्गत। यो प्रसारण हो आकाशवाणी खरसाङको एफएम 103.5 मेगाहर्जको तरङ्गमा। र अब प्रस्तुत छ बंगला कार्यक्रम।
1: থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। হ্যাঁ, অজানাকে জানার, অদেখাকে দেখার আগ্রহ মানুষের চিরন্তন। আর আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের তো আরও বেশি, তারা সব কিছু জানতে চায়, দেখতে চায়, শুনতে চায়, আর নতুন নতুন বন্ধুও করতে চায়। আর ঠিক সেই কারণেই আজ বেশ কিছুটা সময় আমরা আমাদের এই শিশুমহল কিশোর জগতের অনুষ্ঠানে থাকি আমাদের ওপারের বন্ধুদের সঙ্গে, আমার কাছে যে বন্ধুরা আছে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। শুরু হচ্ছে আমাদের আজকের কিশোর জগৎ। আমার সঙ্গে প্রথমেই রয়েছে বেশ চশমা টশমা পরে সামনে হারমোনিয়াম নিয়ে এক বন্ধু। চলো তার নাম জেনে নি। তোমার কি নাম?
2: আমার নাম গীতাংশী সাহা।
1: গীতাংশী, তুমি কোথায় থাকো?
2: বাগডোগরা।
1: তোমার সামনে হারমোনিয়াম আছে, তার মানে তুমি আজকে আমাদের গান গেয়ে শোনাবে, তাই তো?
2: হ্যাঁ।
1: তুমি আজকে কি গান গাইবে?
2: ভজন।
1: ভজন করবে? আচ্ছা, তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই, তাই না? চলো গানে গানে তোমার সাথে আমার বন্ধুদের পরিচয় হোক।

0: গীতাংশী, খুব ভালো লাগলো আমরা গীতাংশী সাহার কণ্ঠে ভজন শুনছি। আর একটা ভজন শোনাবে তো?
1: হ্যাঁ।
0: এটা কি কবিরের ভজন?

0: আমরা এতক্ষণ গীতাংশী সাহার কাছে ভজন শুনলাম, এখন আমি চলে যাব ঋষিতা চক্রবর্তীর কাছে। ঋষিতা, তুমি কোথায় থাকো?
1: আমি শিলিগুড়িতেই থাকি।
0: তুমি কোন ক্লাসে পড়ো?
1: আমি নবম শ্রেণীর ছাত্রী।
0: আচ্ছা, আজকে তুমি আমাদের আবৃত্তি শোনাবে, তাই তো?
1: হ্যাঁ।
0: আজকে আমাদের কি শোনাবে?
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর। দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং, ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়, মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা জোকা, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি, মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা, মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো, বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ ঝুপ, দস্যি ছেলে গল্প শুনে একেবারে চুপ, তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা, সেদিনও কি এমনি তর মেঘের ঘটাখানা, থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা, তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে, কোন ছেলের ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। নমস্কার।
0: এই ভরা শ্রাবণে রবীন্দ্রনাথ ঠাকুরের এই রচনাটি আমাদের খুব ভালো লাগলো। বন্ধুরা, আমাদের হাতে সময় কমে আসছে, কিন্তু না, আমরা বেশ কিছুটা সময় কিন্তু বাঁচিয়ে রেখেছি। কেন বলো তো? সেই যে সুকুমার রায়ের হজবরল আমরা শুনছি, সেটা শুনবো বলে। তাহলে বন্ধুরা, আর দেরি কেন, চলো আমরা সবাই কান পাতি আর মনে মনে আমরা সেই মজার দৃশ্যগুলোকে উপভোগ করি।
2: শিশু বাহলের আবার কিন্তু এই নতুন পর্ব নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি। তোমরা নিশ্চয়ই ভারী আনন্দ করছো

প্রত্যেক শনিবার, আজকে কিন্তু আমরা এসে হাজির হয়েছি আবার নতুন একটি পর্ব নিয়ে। তার সাথে রয়েছে ভারী মজার মজার সুন্দর সুন্দর কল্পলোকের গল্প এবং ভীষণ মজার চরিত্রেরা, যাদের গল্প শুনতে শুনতে তোমরা কিন্তু কল্পনার ডানা মেলে উঠতে থাকবে। তাহলে আমরা ঠিক আগের পর্বে কাদের কাদের কথা শুনেছিলাম সেটাও তো একটু মনে করে নিতে হবে। আমরা আগের দিন শুনেছিলাম যমজ ভাই উদো বুদোর গল্প এবং তার সাথে ছিল হিজি বিজবিজ। তাহলে দেখি তো আজকেই যে নতুন পর্ব রয়েছে তাতে তোমাদের জন্য কারা অপেক্ষা করছে। নতুন পরিচয় হবে নতুন চরিত্রদের সাথে। তাহলে দেরি না করে চলো এক্ষুনি শুনে নিই।

0: আমি বলতে যাচ্ছিলাম না, কিন্তু কিছু না বলতেই সে তরতর করে বলে যেতে লাগলো।
1: তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না। তাই আমি একটা বক্তৃতা দিতে চাই, তার বিষয় হচ্ছে ছাগলে কি না খায়।
0: এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা আরম্ভ করলো।
1: হে বালক বৃন্দ এবং স্নেহের হিজিবিজ বীজ, আমার গলায় ঝোলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার ব্যাক করতে পারি, তাই

শিক্ষা করে দেখেছি, তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তোমরা যে বলো পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এটা অত্যন্ত অন্যায়। এই তো একটু আগে ওই হতভাগাটা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায়, এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি, ওতে খাবার মতো কিচ্ছু নেই,

কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা, কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না। আমরা কচিত কখনো লেপ কম্বল কিংবা তোষক বালিশ এসব একটু আধটু খাই বটেই, কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই তারা ভয়ানক মিথ্যাবাদী। যখন আমাদের মনে খুব তেজ আসে তখন শখ করেই অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেখে দেখি, যেমন পেন্সিল রবার কিংবা বোতলের ছিপি কিংবা শুকনো জুতো কিংবা ক্যানভাসের ব্যাগ। শুনেছি আমার ঠাকুরদাদা একবার স্ফূর্তির চোটে এক সাহেবের আধখানা তাঁবু প্রায় খেয়ে শেষ করেছিলেন, কিন্তু তা বলে ছুরি কাঁচি কিংবা শিশি বোতল এসব আমরা কোনোদিন খাই না। কেউ কেউ সাবান খেতে ভালোবাসে, কিন্তু সেসব নেহাত ছোটোখাটো বাজে সাবান। আমার ছোট ভাই একবার

0: ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্যা ব্যা করে ভয়ানক কাঁদতে লাগলো। তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে। গিজগিজটা এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিল, হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হাউ মাউ করে ধড় মরিয়ে উঠে বিষম টিষম খেয়ে একেবারে অস্থির। আমি ভাবলাম পোকাটা মরে বুঝি এবার, কিন্তু একটু পরেই দেখি সে আবার তেমনি হাত পা ছুঁড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে। আমি বললাম এর মধ্যে আবার হাসবার কি হলো?
1: আমি
0: বললাম যত সব বাজে কথা, এই বলে যেই ফিরতে গেছি অমনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা কি যেন যাত্রার জুড়ির মতো চাপকান আর পায়জামা পরে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। দেখে আমার গা ঝুলে গেল। আমি ফিরতে দেখি সে আবদার করে আল্লাদির মতো ঘর মাখিয়ে দু হাত নেড়ে বলতে লাগলো,
1: না ভাই না ভাই, এখন আমায় গাইতে বলো না ভাই, সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না।
0: আমি বললাম কি আপদ, কে তোমায় গাইতে বলছে? লোকটা এমন বেহায়া সে তবুও আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো।
1: রাগ করলে, রাগ করলে, হ্যাঁ ভাই রাগ করলে, আচ্ছা না হয় কয়েকটা গান শুনিয়েই দিচ্ছি, রাগ করবার দরকার কি ভাই?
0: আমি কিছু বলবার আগেই ছাগলটার হিজিবিজবিজটা একসঙ্গে চেঁচিয়ে উঠল,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গানো গানো গানো গানো গানো।
0: অমনি ন্যাড়াটা তার পকেট থেকে মস্ত দুই তারা গানের কাগজ বার করে সেগুলো চোখের কাছে দিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরলো,
1: লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ, লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ, লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ।
0: ওই একটিমাত্র পদ সে একবার গাইলো, দুবার গাইলো, পাঁচবার দশবার গাইলো। আমি বললাম এ তো ভারী উৎপাত দেখছি, গানের কি আর কোনো পদ নেই?
1: হ্যাঁ আছে আছে, কিন্তু সেটা অন্য একটা গান, সেটা হচ্ছে ওলি গলি চলি রাম ফুটপাতে ধুমধাম কালি দিয়ে চুন কাম, সে গান আজকাল আমি গাই না। আরেকটা গান আছে নাইনিতালের নতুন আলু, নাইনিতালের নতুন আলু, সেটা খুব নরম সুরে গাইতে হয়, সেটাও আজকাল গাইতে পারি না। আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান।
0: এই বলেই সে গান ধরলো,
1: মিশি মাখা শিখি পাখা আকাশের কানে গানে, শিশি বোতল ছিপি ঢাকা সরু সরু গানে গানে, আলা ভোলা বাঁকা আলো আধো আধো কত দূরে, সরু মোটা সাদা কালো ছল ছল ছায়া সুরে।
0: আবার গান হলো নাকি? এর তো মাথা মুন্ড কোনো মানেই হয় না। হিজিবিজবিজ বললো,
1: হ্যাঁ গানটা ভারী শক্ত।
0: ছাগল বললো,
2: শক্ত আবার কোথায়, ওই শিশি বোতলের জায়গাটা যা একটু শক্ত লাগলো, তাছাড়া তো শক্ত কিছু পেলাম না।
0: ন্যাড়াটা খুব অভিমান করে বললো,
1: তা তোমরা সহজ গান শুনতে চাও সে কথা তো বললেই হয়, অত কথা শোনাবার দরকার কি ভাই, আমি কি আর সহজ গান গাইতে পারি না?
0: এই বলে সে গান ধরলো,
1: পাদুর বলে ওরে ও ভাই সাজারু, আজকে রাতে দেখবে একটা মজারু।
0: মজারু বলে কোনো কথা হয় না।
1: কেন হবে না, আলবাত হয়, সাজারু কাঙ্গারু দেবদারু সব হতে পারি, মজারু কেন হবে না?
0: ছাগল বলল,
2: ততক্ষণ গানটা চলুক না, হয় কি না হয় পরে দেখা যাবে।
0: অমনি আবার গান শুরু হলো,
1: বাদুর

0: আমি আবার আপত্তি করতে যাচ্ছিলাম, কিন্তু সামনে গেলাম, গান চলতে লাগলো।
1: সজারু কয় ঝোপের মাঝে এখনি, গিন্নি আমার ঘুম দিয়েছেন দেখুনি, জেনে রাখুন পেঁচা এবং পেঁচানি, ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি, খ্যাংরা খোঁচা করবো তাদের খুঁচিয়ে, এই কথাটা বলবে তুমি বুঝিয়ে। বাদর বলে পেঁচার কুটুমি কুটুমি, মানবে না কেউ তোমার সব ঘুতুমি, ঘুমোয় কি কেউ এমন ভুষো আধারে, গিন্নি তোমার হোটলা এবং হাঁদারে, তুমিও দাদা হচ্ছ ক্রমে খ্যাপাটে, চিমনি চাটা ভোপসা মুখ ভ্যাপাটে।
0: গানটা আরো চলতো কিনা জানি না, কিন্তু এই পর্যন্ত হতেই একটা গোলমাল শোনা গেল। তাকিয়ে দেখি আমার আশেপাশে চারিদিকে ভিড় জমে গিয়েছে। একটা সজারু এগিয়ে বসে ফুৎফুৎ করে কাঁদছে, আর একটা সামলা পড়া কুমির মস্ত একটা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠ থাবড়াচ্ছে আর ফিস ফিস করে বলছে,
2: কেন না সব ঠিক করে দিচ্ছি।
0: হঠাৎ একটা তকমা আটা পাগলি বাঁধা কোলা ব্যাং রুল উঁচিয়ে চিৎকার করে বলে উঠল,
2: মানহানির মকদ্দমা।
0: অমনি কোত্থেকে একটা কালো ঝোল্লা পরা হুতুম পেঁচা এসে সকলের সামনে একটা উঁচু পাথরের উপর বসেই চোখ বুঝে ঢুলতে লাগলো, আর একটা মস্ত ছুঁচো একটা বিশ্রী নোংরা হাত পাখা দিয়ে তাকে বাতাস করতে লাগলো। পেঁচা একবার ঘোলা ঘোলা চোখ করে চারিদিক তাকিয়েই তক্ষণে আবার চোখ বুঝে বলল,
2: নালিশ বাতলাও।
0: বলতেই কুমিরটা অনেক কষ্টে কাঁদো কাঁদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিমচিয়ে 5-6 ফোঁটা জল বার করে ফেললো, তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগলো,
2: ধর্মাবতার হুজুর, এটা মানহানির মোকদ্দমা, সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু, কচু অতি উপাদেয় জিনিস, কচু অনেক প্রকার, যথা মান কচু, ওল কচু, কাঁদা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলে, সুতরাং বিষয়টার একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার।
0: এইটুকু বলতেই একটা শিয়াল সামলা মাথায় তড়াক করে লাফিয়ে উঠে বলল,
3: হুজুর কচু অতি অসার জিনিস, কচু খেলে গলা কুটকুট করে, কচু পোড়া খাও বললে মানুষ চটে যায়, কচু খায় কারা, কচু খায় শুয়োর আর সজারু।
0: সজারুটা আবার ফ্যাট ফ্যাট করে কাঁদতে যাচ্ছিল, কিন্তু কুমির সেই প্রকাণ্ড বইটা দিয়ে তার মাথায় এক থাবড়া মেরে জিজ্ঞাসা করল,
2: দলিলপত্র সাক্ষী সাবুত কিছু আছে?
0: সজারু ন্যাড়ার দিকে তাকিয়ে বলল,
4: ওই তো ওর হাতে সব দলিল রয়েছে।
0: বলতেই কুমিরটা ন্যাড়ার কাছ থেকে একতারা গানের কাগজ কেড়ে নিয়ে হঠাৎ এক জায়গা থেকে পড়তে লাগলো,
2: একের পিঠে দুই, চৌকি চেপে শুই, পোটলা বেঁধে থুই, গোলাপ চাঁপা জুই, ইলিশ মাগুর রুই, হিঞ্চে পালং পুই, শান বাঁধানো ভুই, গোবর জলে ধুই, কাঁদিস কেন তুই?
0: সজারু বলল,
4: হা ওটা কেন, ওটা তো নয়।
0: কুমির বলল,
2: তাই নাকি আচ্ছা দাঁড়াও।
0: এই বলে সে আবার একখানা কাগজ নিয়ে পড়তে লাগলো,
2: চাঁদনি রাতের পেতনি পিসি, সজিনে তলায় খোঁজ নারে, থেঁতলা মাথা হ্যাংলা শেখা, হাড় কচা কচা ভোজ মারে, চালতা গাছে আলতা পড়া, নাক ঝুলানো শাঁকচুনি, মাকড়ি নেড়ে হাঁকড়ে বলে, আমায় তো কেউ ডাকচুনি, মুন্ড ঝোলা উল্টো বুড়ি, ঝুলছে দেখো চুল খুলে, বলছে দুলে মিনসে গুলোর মাংস খাব তুল তুলে।
0: সজারু বলল,
4: দূর ছাই, কি যে পড়ছে তা ঠিক নাই।
0: কুমির বলল,
2: তাহলে কোনটা? এটা দই দম্বল, টোকো অম্বল, কাঁথা কম্বল, করে সম্বল, বোকা ভম্বল, ও এটাও নয়। আচ্ছা তাহলে দাঁড়াও দেখছি, নিঝুম নিশুত রাতে, একা শুয়ে তেতালাতে, খালি খালি খিদে পায় কেন রে। কি বললে? ওসব নয়, তোমার গিন্নির নামে কবিতা, তা সে কথার আগে বললেই হতো। এই তো রাম ভজনের গিন্নিটা, বাপে যেন সিংহিটা, বাসন নাড়ে ঝনার ঝন, কাপড় কাচে দমাদ দম, ও এটাও মিলছে না, তাহলে নিশ্চয়ই এটা। খুশখুশে কাশি, ঘুসখুসে জ্বর, ফুসফুসে ছেঁড়া, মুড়ো তৈরি মর, মাঝে রাতে ব্যথা, মাঝে রাতে বাত, আজে রাতে বুড়ো, হবে উপকার।
0: সজারুটা ভয়ানক কাঁদতে লাগলো,
4: হায় হায় হায়, আমার পয়সাগুলো সব জলে গেল রে। কোথাকার এক আহম্ম কুকিল দলিল নিলে কিছু খুঁজে পায় না।
5: ছোট্ট সোনা বন্ধুরা, আজকে যে আমরা এই তৃতীয় পর্ব শুনলাম, যা তোমাদের জন্য বিশেষভাবে নিয়ে আসা হয়েছে, মানে সুকুমার রায়ের হ জ ব র ল। এই যে তোমরা তৃতীয় পর্ব শুনলে, আজকে তৃতীয় পর্বের শেষ কিন্তু এখানেই টানছি। তবে এতক্ষণ যে চরিত্রগুলো এবং গল্পের মধ্যে দিয়ে তোমরা এত মজা উপভোগ করলে, তাদের সেই গল্পের চরিত্রগুলোর নাম কিন্তু জানতেই হয়। যারা তোমাদের এতক্ষণ ধরে এত সুন্দর গল্প শোনালো, তারা হলেন ডাক্তার পার্থপ্রতিম পান, এবং সঙ্গে ছিল তোমাদের মতনই ছোট্ট ক্ষুদে বন্ধু উদ্ভাস লাহা।
6: আমাদের হাতে সময় ক্রমশ কমে আসছে, তাই আর বেশিক্ষণ তো তোমাদের সঙ্গে থাকা যাবে না। তবে কিন্তু অপেক্ষা থাকবে, আমি উপস্থিত হব আমার ওপারের বন্ধুদের সঙ্গে মেলবন্ধন ঘটাতে, গানে গল্পে কবিতায়, এবং

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ

0: ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
0: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসি তে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: अहिले सुन्दै हुनुहुन्थ्यो फिलहाल फिल्मबाट आशा भोसलेको स्वर राई।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সুচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সুচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: লোকলারিপছি अब समय भएको छ सुर संगमको। सुर संगममा आज सुन्नुहुनेछ विजय चवनको स्वरमा केही आधुनिक गीतहरू।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা NCDC সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। সরকার নিটের বিষয়ে আলোচনা এবং বিরোধী দলগুলি সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাইলেও বিরোধীরা তা এড়িয়ে চলেছে বলে সরকার অভিযোগ করেছে। বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন সংশোধন বিল সংক্রান্ত খসড়াটি আরও নিবিড় পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লোকসভা। 2047 সালের মধ্যে ভারতের $30,00,000,000,000 অর্থনীতি গড়ার লক্ষ্য, ব্যবসা ক্ষেত্রে বিরাট সুযোগের ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর। নাইজেরিয়ার লাগোসে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারত আজ 3টি সোনা, 1টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা NCDC সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। রাজ্যসভায় আজ বিলটি অনুমোদন পায়। আগেই লোকসভায় বিলটি পাশ হয়েছিল। সমবায় মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহল আজ রাজ্যসভায় বিলটি পেশ করেন। নতুন এই বিলের ফলে শিল্পজাত পণ্যের ক্ষেত্রেও NCDC কাজ করতে পারবে। এছাড়া রাজ্য সরকারগুলি এই নিগমের তহবিল সমবায় উন্নয়নের কাজে যুক্ত যে কোনো সংস্থাকে দিতে পারবে। এমনকি NCDC নিজেও সরাসরি বিভিন্ন সমবায় সমিতি বা প্রতিষ্ঠানকে ঋণ অনুদান দিতে পারবে। বিলটি নিয়ে আলোচনার জবাবে কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধর মোহল বলেন, এর মাধ্যমে দেশের কোটি কোটি কৃষকের কল্যাণ ও আর্থিক ক্ষমতায়ন আরও জোরদার হবে।
2: सहकारिता मंत्रालय के स्थापना के बाद माननीय उपसभापति महोदय पिछले 5 वर्षों में कई महत्वपूर्ण निर्णय लिए गए। लगभग 3,000 करोड़ रुपए की लागत से देश की 80,000 पैक्स को कंप्यूटराइजेशन किया जा रहा है। हमारे छोटे छोटे गांव के पैक्स को सक्षम बनाने के लिए पैक्स के मॉडल बायलॉज बना दिए गए और मुझे खुशी है कि देश के सभी राज्यों ने इस मॉडल बायलॉज को एडॉप्ट किया।
1: नीट आंदोलन छात्रों पर पुलिस लाठीचार्ज और अयोध्या राम मंदिर अनुदान अनियम अभियोगे বিরোধীদের তীব্র হট্টগোলের কারণে লোকসভার অধিবেশন আজকের মতো মুলতবি হয়ে গেছে। আজ সকালে অধিবেশন শুরু হতে অধ্যক্ষ ওম বিড়লা আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দেশের তরুণদের অবদানের কথা স্মরণ করেন।
3: आज अंतर्राष्ट्रीय युवा दिवस है और विश्व स्तर पर भारत के युवाओं ने शिक्षा विज्ञान अंतरिक्ष विज्ञान टेक्नोलॉजी उद्यमिता कई क्षेत्रों के अंदर विशेष पहचान बनाई है। आज उनका सामर्थ्य के कारण दुनिया में भारत का नाम हो रहा है। देश का युवा भी चाहता है कि उनके विषयों पर चर्चा हो।
1: श्री बिड़ला चानन विरोधी दावी मेने केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह संसदे बक्तव्य रखते राजी आछेन, किन्तु विरोधी हई हट्टगोल चालिए जान। দুপুর 3টি অধিবেশন পুনরায় বসলে খনি ও খনিজ সংশোধন বিল 2026 কোনো রকম আলোচনা ছাড়াই পাশ হয়ে যায়। এরপর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধী কংগ্রেস ও সমাজবাদী পার্টির সাংসদদের নিজের নিজের আসনে ফিরে যাওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভা স্পিকারকে চিঠি দিয়ে নিট ইস্যুতে আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন। সরকার বিরোধীদের সব প্রশ্নে জবাব দিতে তৈরি থাকলেও তারা আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে।
4: सरकार डिस्कशन चाहते हैं पार्लियामेंट में और ओपोजिशन भाग रहे हैं, ये कल्पना करना मुश्किल है क्योंकि पार्लियामेंट की डेमोक्रेसी में ओपोजिशन पार्टी डिस्कशन के लिए डिमांड करते हैं और सरकार जवाब देते हैं। यहाँ तो सरकार खुद ही कह रहे हैं कि हम डिस्कशन करेंगे जवाब देंगे और ओपोजिशन जवाब सुनने नहीं चाहते और भाग रहे हैं। ऐसा परिस्थिति आप कल्पना कर सकते हैं? लोकतंत्र के लिए ठीक नहीं है।
1: FCRA সংক্রান্ত বিলটিকে সংখ্যালঘু স্বেচ্ছাসেবী সংস্থা বিরোধী বলে দাবি করা হলে তা খারিজ করে মন্ত্রী রিজিজু জানান, এই বিলের প্রতিটি ধারা দেশের সব সম্প্রদায় নিরাপত্তার স্বার্থে আনা হয়েছে। সংসদের উভয় কক্ষে আজ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধন

সংশোধনী বিল 2026কে আরও খতিয়ে দেখার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে। নতুন বিলটির উদ্দেশ্য হল 2010 সালের বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনকে সংশোধন করা, যাতে বিদেশ থেকে আসা অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করা যায়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিলটিকে দুই কক্ষের সদস্যদের নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর ব্যাপারে আজ লোকসভায় প্রস্তাব আনেন। কমিটিতে লোকসভার অধ্যক্ষ মনোনীত 21 জন সদস্য এবং রাজ্যসভার চেয়ারম্যান মনোনীত 10 জন সদস্য থাকবেন। কমিটি শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের শেষ দিনে তার প্রতিবেদন জমা দেবে। রাজ্যসভায় অনুমোদনের মধ্য দিয়ে সংসদে আজ কেরালাম নাম পরিবর্তন বিল 2026 পাশ হয়েছে। লোকসভা গতকালই বিলটি গৃহীত হয়েছিল। এই বিলের উদ্দেশ্য হল সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করা। ভারতে বর্তমানে প্রায় 440টি মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত স্টার্ট আপ নিবন্ধিত রয়েছে। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। ডক্টর সিং জানান, জাতীয় মহাকাশ প্রসার অনুমোদন কেন্দ্র ইনস্পেস 52টি বেসরকারি সংস্থাকে বিভিন্ন মহাকাশ গবেষণামূলক কাজের জন্য 113টি অনুমোদন দিয়েছে। এর মধ্যে 18টি হল নতুন স্টার্ট আপ। ডক্টর বি আর আম্বেদকর সামাজিক সংহতির প্রকল্পের আওতায় আন্তঃবর্ণ বিবাহ বা ইন্টারকাস্ট ম্যারেজের জন্য 457 জন উপভোক্তাকে মোট 10,66,00,000 টাকার আর্থিক সহায়তা দিয়েছে কেন্দ্র। আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আঠাউলে। সরকারি পুঁজি বা বিনিয়োগকে বেসরকারি বিনিয়োগের বিকল্প না ভেবে একে বিনিয়োগ বাড়ানোর অনুঘটক হিসেবে ব্যবহার করা উচিত। জয়পুরে আয়োজিত এক সেমিনারে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই মন্তব্য করেছেন। ব্রিক্স সদস্য দেশগুলিতে বেসরকারি মূলধন বাড়াতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভূমিকা নিয়ে আয়োজিত এই সেমিনারে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি মূলধন আকর্ষণে সদস্য দেশগুলি নানা সমস্যার মুখে পড়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ভারতীয় ব্যবসায়ী ও নাগরিকদের ন্যায়সঙ্গত বাণিজ্যিক পন্থা পদ্ধতি গ্রহণ, পুনর্ব্যবহারকে উৎসাহিত করা এবং সার্কুলার অর্থনীতি গড়ে তোলার উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে ভারতীয় ব্যবসায়ী মহোৎসব 2026-এর অনুষ্ঠানের উদ্বোধন করে শ্রী গোয়েল বলেন, ভারত বর্তমানে প্রায় $4 ট্রিলিয়ন অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত, যা 2047 সালের মধ্যে $30 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্যপথে এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের মাটিকে আর জঙ্গিদের সেফ করিডোর হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারের ঘটনার প্রেক্ষিতে নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগে এই ধরনের কার্যকলাপ চললেও পশ্চিমবঙ্গ পুলিশকে কার্যকর পদক্ষেপ করতে দেওয়া হতো না। এখন রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সমন্বিত অভিযানের ফলে একের পর এক জঙ্গি ধরা পড়ছে। উজান অসমের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আগেই আগাম জেলাভিত্তিক পূর্বাভাস এবং সম্ভাব্য সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া দপ্তর। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন ভূবিজ্ঞান মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি জানান, জোড়হাট, গোলাঘাট, শিবসাগর এবং চড়াইদেউ সহ উজান আসামের জেলাগুলিতে বৃষ্টিপাতের মাত্রা সম্পর্কে অন্তত 7 দিন আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিবেশী রাজ্য অসমে বন্যা দুর্গতদের সাহায্যে 10 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। রাজ্য বিধানসভার অধিবেশনে আজ তিনি বলেন, অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ। কেন্দ্রীয় সরকার ও আসাম সরকার এবং ছত্তিশগড়, মণিপুর বিভিন্ন রাজ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। পাক বাহিনীর সরাসরি প্রভাবে বিতর্কিত নির্বাচন, নিরীহ মানুষের হত্যা, আন্দোলনকারীদের নিখোঁজ হয়ে যাওয়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকটের প্রতিবাদে সেখানে বিক্ষোভ মিছিল চলেছে। জম্মু কাশ্মীর জয়েন্ট অ্যাকশন কমিটির প্রবীণ নেতা সর্দার সাবির পাক কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, পাক বাহিনী স্নাইপার ও LMG ব্যবহার করে প্রায় 100 জন নিরীহ মানুষকে হত্যা করেছে। ইরাকের উত্তরাঞ্চল এরবিল প্রদেশে কুর্দি বিরোধী গোষ্ঠীগুলির বিভিন্ন ঠিকানা লক্ষ্য করে ইরান আজ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। খবর অনুযায়ী এরবিল প্রদেশের আলানা উপত্যকায় কোমালা পার্টি এবং কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি অব ইরান KDPI যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝু রংজি বেচিংয়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 98 বছর। সেদেশের সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। নাইজেরিয়ার লাগোসে কমনওয়েলথ ফেন্সিং

0: চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে দুর্দান্ত সাফল্য পেয়েছে ভারত। আজ ভারত তিনটি সোনা, একটি রুপো এবং একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। এর ফলে প্রতিযোগিতায় ভারতের মোট পদক সংখ্যা বেড়ে দাঁড়ালো 29-এ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা NCDC সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন সংশোধন বিল সম্পর্কিত খসড়াটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লোকসভা। নাইজেরিয়ার লাগোসে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারত আজ তিনটি সোনা, একটি রুপো এবং একটি ব্রোঞ্জ পদক জয় করেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: स्वागत छ श्रोतालाई आकाशवाणीको खरसाङ केन्द्रमा। अब प्रस्तुत छ भुटानी कार्यक्रम।